LPG সিলিন্ডার লাপ্ত মরোক্ত আর ভারতীয় ন্যায় সংহিতা জাখুমং সেকশন 305A জাখুম কেসপ নাহলগুন পুলিশ স্টেশন নং কুত আর ইনভেস্টিগেশন মাম পুলিশ র ইটানগর নং ইন্দিরা গান্ধী পার্ক কলোনি গেট নম্বর 11 আহুকমাই অর্জুন যুগাপ তাংনেসা জুলি রোড লামবং লুত মরোক্ত আর আপি লুত হাই পুলিশ র বাংবলি ভাই জগা নাং করুক্ত পরজু আহুকং সিলিন্ডার প খুরারুম খাক লাপ্ত মোফান্ত মনেসা পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি বান্ডুয়া নাং মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প তথুংত পরজু পুলিশ হেংর নাই ট্রেনিস হেংর সনেসাতকৌ ইউনিটস কুত নাহলগুনওয়াং থ্রিমস নাই ইটানগর ওয়াং আর কে মিশন হসপিটাল রা অরুণাচল লাইফ সেভিং ফাউন্ডেশন তাম র ভলেন্টারি ব্লাড ডোনেশন প তচেন ম তানরৌ নাই পরম মই তাইর মই খু ওং র নাই থলুন র আরিং মান প ততক তাং ম তানরৌ ক্যাম্প তথুং তনাং পিটিসি প্রিন্সিপাল দুসু কালিং র মসৌ ফানবাই তো প্রজু ইর ক্যাম্প তথুং রৌ পিটিসি র সিঙামু ওয়াং মাই ম কাম সোম কুম তান র পর প কতক রং ওরোক তো ওমেন্স ক্রিকেট খেল নং টি টোয়েন্টি এশিয়া কাপ গ্রুপ এ ফাইনাল নং ইন্ডিয়া নই পাকিস্তান টিম তুং নং মাসৌরং যা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নং তুছি এর ম্যাচ রং যা মাছেদ বাজি ম তফাংছি ইন্ডিয়া র কছাই ম্যাচ আনাই নং থাইল্যান্ড টিম নই হংকং টিম প চেইরৌ সেমি ফাইনাল নং থোক তো পরতুং নং পাকিস্তান র ফাংলাং থাইল্যান্ড টিম দাহাই সেইরৌ পন ক্যাম্পিয়ন প তফাং তো রুংরং ইটানা থুমরা।

0: Album chụp khuôn chất vít
1: vi pa wan te khuôn chất chi ar khuôn chất va pe rang asan tham ma cho jet pasan
0: HIV khuôn chất vinh te he safety a ho thang ma dihak dam nam rom chụp khuôn chất vít te nam so le va bg sirin so le le nyong va cha nam min ta le min jo
1: hama ar ngin pa hung nang thi nan room tong dak pak min khit min jam room cha la michik ka ko HIV khonchat pa nang jat ma
0: HIV khonchat pa sok thuk re min homai ko khonchat pa jet luti ko sok thuk pa ma ruan dong lo ta heng min jo HIV khonchat ran nak che aja ja khobot ba jonan khonchat pa sok thuk re yan khonchat jun ma mi anang ma hon min jo are khonchat kho ko aja ja ngin cho jet rang national aids helpline number 1097 ko phone আর খবর পা অরুণাচল প্রদেশ স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি DHS নাহালগন নেভা পাবলিক হে হুবিদারং যাও লোসে দেখা